দরখাস্ত বিদ্যালয় মা শিশু পরীক্ষা করা গার্বাস দুহাজার উনিশ আরপুরি জিলে যোগ করা ইমিল পরিকাঠামী প্রথম ধ্বজ জানকারী লাগে সম্পর্ক নম্বর প্রধান অধ্যাপক গুরুজ সিং ধামান অঞ্চানব্বই বিয়াল্লিশ উনানব্বই ছয় প্রার্থী জন্ম সস্তা প্রতিনিধি ডিরেক্টর অফ পার্টনারশিপ এন্ড গভর্নেন্স শান্তি শিল্পা অঞ্চানব্বই একান্ন অঠার তিরতর বিয়াশি সস্তা প্রতিনিধি এডুকেশন সেক্রেটারি লিডার শিরিন তামাং অঞ্চানব্বই একান্ন সত্র তেশালিশ একাশি শ্রী গার্মা মাধ্যমিক বিদ্যালয়ে শুরু ডিসেম্বর নগরপালিকা সাজ শুরু খুব।

0: পর প্রিন্ট নিজেদের রকম হোক তোমারই সাধন নম্বর একটু করে সম্বন্ধে সূচনা আদরণীয় সেবাগ্রাহী মহানুভাবী তপাইলে আপনার সওয়ারী সাধনকে বার্ষিক রূপমা বুঝাউনু পর্ণ সওয়ারী কর নবীকরণ বস্তু লগায়ত অন্য কর সম্বন্ধী বিতরণ হেরনকা লাগে সম্বন্ধিত ইয়াতায়াত কার্যালয়মা গেলে কর প্রিন্ট মান্য ব্যাংক ভোচার গর্ণ অগি সওয়ারী কর তথা বস্তু একিম গর্ণ তথা কর বুঝায় পছি প্রাপ্ত হুনে বিনা আপনি বুঝাইকে করকে রকম আপনি সওয়ারী নম্বর একিম গর্ণ হুন এসে সূচনা মারফত অনুরোধ গরিছ
1: কৃষি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাট
2: বস আজ আমি কি বিষয় ছলফল করছ
3: বৈদেশিক রোজগারী বিষয় গুরুমা
2: বৈদেশিক রোজগারী জানু অগি ধ্যান দিনপর্ণ কুরা কি হন আলো পালো ভাল তো সিপ সিকের তথা কাম বারে রামি বুঝে মাত্র বৈদেশিক রোজগারী জানু পর্ গুরুমা হো অরু ভাল তো
4: বৈদেশিক রোজগারী জানু অগি ঘর পরিবার রামস সরসল্লাহ
5: বৈধানিক রূপমা প্রমাণপত্র কাগজাত বনায়ের মাত্রে বৈদেশিক রোজগারী জানু পর্ছ গুরু আমা
2: সাবাস অতি রামো ব্যবহারিক সুযোগ রাখ অরুকে কি বৈদেশিক রোজগারী যা সম্বন্ধ দেশক নিয়ম কানুন বারে জানকারী রাখ সুরক্ষিত বৈদেশিক রোজগার কাজ শ্রম স্বীকৃতি লিখে মাত্র জানু পর্ছ কামদার ভিসা বাহেক ভিজিট বা অন্য ভিসা বৈদেশিক রোজগারী জানু হুদেন গুরু আমা
6: সুরক্ষিত বৈদেশিক রোজগার কাজ নেপালকো বিমানস্থল নেই প্রয়োগ গর্নুপর্ছ
2: বৈদেশিক রোজগারী যা অপমান কর্ম সুরক্ষা সম্বন্ধী জানকারী সরছিমেক সাথী ভাই বতাউনুপর্ছ
7: নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড
8: নমস্কার সেনসেবিকা দিদি নমস্কার নমস্কার বিজুকো ভয়েছি স্বাস্থ্য চৌকি গেলে যাঁচ করাইরেকি তো ছৌ নি
9: স্বাস্থ্য চৌকি তো লগিহালছ নি দিদি উনি গাড়ো মানি লাঞ্ছ নি
8: কষ্ট রাম্রো এস্তো ভয়ে পছি সুখ শান্তিলে ঘর খুঁজতে আইহালছ নি স্বাস্থ্য চৌকিমা আমি গর্ভবতীলে দুধ ফলফুল সাগ সবজি অন্ডা মাছ মাছ খানু পর্ছ এস্তা পসিলো খানেকুরালে আমা আর বচ্চাকে স্বাস্থ্য রাম্রো হুন্ছ ভন্নুভাছ হো তো
9: আমি বচ্চাকে নামসঙ্গে জুড়াইসকি নি দিদি
8: আহা কষ্ট রাম্রো এস্তো কুরা আসলে মাত্র থা পাওয়ার বসনে হইনে নি ছিমেকা অরুলা বতাউনু পর্ছ
7: নেপাল সরকার।

পর প্রিন্স মুখতর্ক রকম তোবাড়ির সাধক নগর একিম গড়ের সম্বন্ধে শৃঙ্খলা আদরণীয় শ্রী আগ্রহী মহানুভাবর তপাইলে আপনার সৌবাড়ী সাধনকে বার্ষিক রূপমা বুঝাউন পড়ে সৌবাড়ী কর নবীকরণ দফতর লগায়ত অন্য কর সম্বন্ধে বিতরণ হেঁধাকা লাগে সম্বন্ধিত ইয়াটেট কার্যালয়মা গর কর প্রিন্ট মান্য ব্যাঙ্ক ভোচর গর্ন অগি সৌবাড়ী কর তথা বস্তুর একিম গর্ন তথা কর বুঝায় পছি প্রাপ্ত হুয়ে বিমা আপনি বুঝায় করকো রকম আপনি সবারি নম্বর একটি গর্ণ হন এসেই সূচনা মারফত অনুরোধ করছ। উত্তর প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন।

0: রকম ভক্তবাড়ি সাধনপুর নগর একিম গড়ের সম্বন্ধে সূচনা আদরণীয় শিব আগ্রহী মহানুভাব হুড়ি তপাইলে আপনার সৌবাড়ি সাধনকে বার্ষিক রূপমা বুঝাউন পড়ে সৌবাড়ি কর নবীকরণ বস্তু লগায়ত অন্য কর সম্বন্ধে বিতরণ হেনকা লাগে সম্বন্ধিত ইয়াতায়াত কার্যালয়মা গেলে কর প্রিন্ট মান্য ব্যাঙ্ক ভোচর গর্ণ অগি সৌবাড়ি কর তথা বস্তু একিম গর্ণ তথা কর বুঝায় পছি প্রাপ্ত হুড়ি বিমা আপনি বুঝাইক করকো রকম আপনি সৌবাড়ি নম্বর একটি গর্ণ সূচনা মারফত অনুরোধ গরিছ
1: কৃষি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় ফিরাত
0: রৈখানী পালিত পিটুসিনী খরিদকারী সঞ্চালন সম্বন্ধে সূচনা খাদ্য ব্যবস্থা তথা ব্যাপার কোম্পানি লিমিটেড শাখা কার্যালয় শুরু খুলুমা এই অসার এগারো গতি দেখি অসার পনের গতিসম তপসিল বনজুমকো রৈথানী বালি সেতু সিমি খরিদ করতে কার্যক্রম রয়েছে বেউরা সর্বসাধারণ কৃষক তথা কৃষি সমূহ সূচনা মারফত জানকারী করাইছে বালিক কিসিম সেতু সিমি প্রতি কেজি মূল্যে ২২৮ সেতু সিমি খরিদ করা ঢুঙ্গা মাটি মনুষ্যকে পানীলে নভিজেকো রং পরিবর্তন নভিজেকো চাউরিয়েকো দানা নভিজেকো ঘুমকিরা নলাগেকো সফা র গুণস্তর মাপদণ্ড পুগেকো মাত্র খরিদ গরিনেছ সেতু সিমি বিক্রি গর্ন আউঁদা আফ্নো পরিচয় খুলে কাগজপত্র র স্থানীয় তহ ওড়ালে কিষান হো ভনে প্রমাণীকরণ গরেকো সংকলন সিফারিশ বা আফৈলে উৎপাদন গরেকো হো ভনে বেউরা খুলে সো ঘোষণা পত্র সাথমা লিয়ের আউনু পর্নেছ সেতু সিমি খরিদকো রকম সুদে কিষানকো ব্যাঙ্ক খাতামা জমা গরিনে ভয়েকালে সম্বন্ধিত কিষানলে ব্যাঙ্ক খাতা র নাগরিকতাকো প্রতিলিপিকা সাথমা লিয়ের আউনু পর্নেছ কোম্পানীকো গুণস্তর মাপদণ্ড ভুট নপরেকো সেতু সিমি কোম্পানীলে খরিদ গর্ন বাধ্য হুনে ছৈন ইচ্ছুক কৃষি সহকারীকো হকমা স্থানীয় তহকো সিফারিশ সহিত বিক্রি গর্ন খোজেকো পরিমাণ র সদস্য সংখ্যা খুলাই শাখা কার্যালয়মা সম্পর্ক গর্ন সকিনেছ খরিদ হুনে সময় বিহান ৯ বজেদেখি বেলুকা ৫ বজেসম্ম স্থান শাখা কার্যালয় সোলুখুম্বু সল্লেহু
1: থপ জানকারীকো লাগি সম্পর্ক নম্বর ০৮৫২১৯০ খাদ্য ব্যবস্থা তথা ব্যাপার কোম্পানি লিমিটেড শাখা কার্যালয় সোলুখুম্বু
2: कक्षा एघारह को पढ़ाई और अनुशासन कड़ा चाहिए अन्य अतिरिक्त क्रियाकलाप उत्तिक राम्रो भएको ठाउँ हुनु पर्यो नि
3: अरे यार त्यसो भए त सिद्धि बौद्ध टुसाको केम्स कलेज जाऊ न तिमीले भनेका यी सबै कुरा त्यही त छ नि
2: बौद्ध टुसालमा अवस्थित केप्स कलेजमा कक्षा एघारका लागि साइन्स म्यानेजमेन्ट ल तथा ह्युमानिटिज संकायमा नयाँ भर्ना खुलियो उत्कृष्ट भौतिक पूर्वाधार र प्रविधि मात्रै सिकाइमा जोड़ दिँदै यहाँ अनुभवी दक्ष एवं समर्पित शिक्षक शिक्षिकाहरूद्वारा अध्यापन गराइन्छ सर्वोत्कृष्ट शैक्षिक नतिजा नियमित अतिरिक्त क्रियाकलाप र जिम्मेदार विद्यार्थीका लागि विशेष छात्रवृत्तिको व्यवस्था
4: केप्स कलेज सुन्ने आफ्नो उज्जवल भविष्यको जग बसाल्नुहोस्
3: केप्स कलेज बौद्ध टुसाल
2: थप जानकारीका लागि सम्पर्क ९७१२६०७ ९७१२६०७
4: सफलताको सही